0: প্রিয় শ্রোতা ভাই ভিনিগুলিকে হবাগো হেঙা জানালে লগনতে আমন্ত্রণ জানালে অনুষ্ঠান গাছানি এই অনুষ্ঠান আপনিগুলো শুনিছে আকাশবাণী তোরা কেন্দ্রলাকে মিডিয়াম বিপ্লবী 243 .3 মিটার আর কিলো হার্টস 1233 নি
1: আজি আগস্ট মাসলা 6 তারিখ সন 2026
0: আজিল সুন্দর বাক্যবাণীর শুনে আজিল অনুষ্ঠান আরম্ভ করিব নিলে আজিল এই বাক্যবাণীর হলে ক্ষমা করিলেহে মনুষ্য ক্ষমালা পাত্র হয় সন্ত ফ্রান্সিস। প্রিয় শ্রোতা ভাই ভনীগুলো আজিল অনুষ্ঠানের প্রথম গান দায়ী শুনব নিলে শিল্পী মাধুরী আর অনিমা হাজংলা আওয়াজ নিকে জাগে জাগে খে সংকট প্রকট নারী এই ভক্তিমূলক গান্ডা

এবার অনুষ্ঠান গাসানি হুনে বুনিলে গোপিনী গান শিল্পী মাধুরী আর অনিমা হাজংলা আওয়াজনি কথারা হলে আজি হলি খিলাবো সেম তুলা লগন এখলাই পাশে টুগে এই জীবনে।

0: প্রিয় শ্রোতা ভাই বোনগুল এলাইলা আপনি গেল শিল্পী মাধবী হাজং আর রহমাস গেল গাওয়া আজি হোলি খেলা বসেম তোলা লগন। এই হোলি লগানটা শুনব পালি এবার আকবর বনিলে শ্রীমতী মামঞ্জলি হাজংলা কুয়া আর লিখ মহিলা সবলীকরণ বিষয়ে কথিকা।
1: সুপ্রভাত সম্মানিত সুবাগন, মোলা নাম মামঞ্জলি হাজং। আজি মই একরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অল্প বক্তব্য উপস্থাপন করং। আর উদয় হুসে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হল নারী বা মেয়ের শক্তিকরণ। এলা প্রথমে আমি বুঝিব লাগিব যে নারী শক্তিকরণ মানে কি হয়। নারী বা মেয়ের শক্তিকরণ অর্থ কেবল মেয়ের লগে কাগজত অধিকার প্রদান করা নহয়, ইদ মানে হয় নারী সুবাগন শক্তি স্বাধীনতা আর সমান সুযোগ প্রদান করা, যেদলা মাধ্যমে ওরা নিজের জীবনলা সিদ্ধান্ত বা ডিসিশন নিজেই গ্রহণ করবা পায় বা নিজেই ডিসিশন নিবালা জনে সক্ষম হয়। নারী শক্তিকরণ মানে হল সব ক্ষেত্রতে সমান অধিকার পাওয়া, জিঙ্ক সামাজিক ক বা অর্থনৈতিক বা রাজনৈতিক বা ব্যক্তিগত এই সব ক্ষেত্রতে পুরুষ লগে সমান অধিকার পাওয়ারাই নারী শক্তিকরণ হয়। কিন্তু অনেক বছর আগে থেকে মেয়েগুল ভেদভাব অসমানতা আর নানা রকম বাধা বিপত্তি পেয়ে আহিয়ে রুছে। কিন্তু এই সবল মাজতে নারী নিজের শক্তি ধৈর্য আর দক্ষতা প্রমাণ করিয়ে আহিয়ে রুছে। বর্তমান সব ক্ষেত্রতে আগবাড়ি আছে, দেশ চালাবা থেকে নিয়ে বিজ্ঞান নিয়ে জ্ঞানী হওয়া থেকে নিয়ে পরিবার সামলাবা আর ব্যবসা ব্যাপার নিকেও আগবাড়ি রুছে। উদাহরণস্বরূপ আমরা প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা ভারতীয় পুলিশ পরিষেবা আমরা কিরণ বেদী, কল্পনা চাওলা আমরা প্রথম মহাকাশ নিয়ে যাওয়া মেয়া, তারপরেও আজি বর্তমান নিয়ে কেউ আমরা নারী শক্তি দেখিব পাই যেমন হলে

আমলা ভারতলা রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু, অর্থমন্ত্রী যুদক ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতি নির্মলা সীতারামন ইত্যাদি। মেয়গ্লল শুক্তি বারাবার মাত্র একরা নৈতিক দায়িত্ব নহয়, ইরে জাতি বা দেশলা উন্নতি ল জনে প্রয়োজন হয়। যখন নারীগুল শিক্ষিত হয় তখন নিজের পরিবার শক্তিশালী হয়। ঠিক উঙ্কভাবে যদি নারী কাম করে তাহলে ওলা পরিবার লা অর্থনীতি বৃদ্ধি পায়। উঙ্কাই যখন নারীগুল নেতৃত্ব দেয় ওই সময় সমাজ আরো বাখার অন্তর্ভুক্ত আরো সম্মানিত হয়। তথাপি এলাও বহু নারীগণ লা জীবন আরো অবস্থা সব ঠিক নিহয়। বিভিন্ন জায়গাতে আরো আমলা নিজের সমাজে দেখিব পাই মেয়গুল এলাও সমস্যা সমাধান নেই হয়, যেমন কি সাহিংসতা, জুডকয় ভাইলেন্স, কম টেকা পাওয়া, আনইকুয়াল পে, শিক্ষার অভাব, সামাজিক বাধা আরো মেলা ধারণলা বিপত্তি এলাও দেখিব পাই। এই বিপত্তিগুলোকে দূর করিব গে আরো নারীর শক্তি বাড়াবালা জনে আই আমি এলা কয় একরা উচিত সমাধান বা উপায়গুলোকে জানিয়ে চাং। প্রথমে মেয়গুলোকে ভালা শিক্ষা দিবা লাগে। শিক্ষা মাত্র একরা মৌলিক অধিকার নহয়, ইদা হলো একরা শক্তি বা উন্নতি সমাজলা ভিত্তি বা ফাউন্ডেশন হয়। কিন্তু এলাও বহুত মেয়গুল গরিবী, হুরু বয়সনি বিয়ে হওয়া অথবা সামাজিক ধারণা গুলো জনে বিদ্যালয় যাবা না পায়। উদয় জনে আমরা হুবই যেমন কি মাতা পিতা বা শিক্ষক বা সমাজ হোক হুবই মিলিয়ে দায়িত্ব নিবা লাগিব, যাতে প্রত্যেক মেয়ে ভালা শিক্ষা পায় আর আত্মবিশ্বাসী কয় কনফিডেন্ট আর স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট হয়। দুই নম্বর নে আছে সমান চাকরি আর সমান টেকা বা দর দিবা লাগিব। একরা ন্যায় বা উন্নতি সমাজ নি সবাই সমানভাবে কাম করা বা সফলতা পাওয়া উচিত। কিন্তু মেলা নারী চাকরি পাওয়া বা পদোন্নতি হোক বা বেতন পাওয়া নি এলাও ভেদভাব পাইয়া আছে। এটা শুধু নারী গ্লগে অন্যায় করা সা নহয়, এটা পুরা সমাজলা উন্নতিকে বাধা দিবা হয়। উদয়জনে যদি বাস্তব নিকে পরিবর্তন আনিবা চায় তাহলে সুযোগ আর পুরস্কার দুইটোতে সমানতা থাকিব দরকার। তিন নম্বর নে আছে সাহিংসতা বা উৎপাত করা বিরুদ্ধে আইন কঠিন বা করা হবা লাগে। বিশ্বতে নারীগুলোর উপর নিয়ে হিংসা বা উৎপাত করাগুলো এলাও একটা ডাঙর সমস্যা হয়ে আছে। আইন দোষীকে শাস্তি দিবা হে পায়, কিন্তু একমাত্র সমাজ হয় যে এই অপরাধ হওয়াগুলোকে বাধা বা বন্ধ দিবা পায়। আসল অধিকার আর ক্ষমতায়ন পাব যে সময় প্রত্যেক নারী নিজেকে শুধু কাগজ নি নহয় কিন্তু বাস্তব নিকে নিরাপদ মনে করিব পাব। চার নম্বর নে আছে মেয়গুলোকে নেতা বা লিডার হিসাবে আগিয়ে যাবা দিবা লাগিব। যখন নারীগুলো লিডার হয় উমল নেতৃত্ব নতুন ধারণা ভালা সিদ্ধান্ত আর হুবই গে নিয়ে উন্নয়ন নিয়ে আহে। নারী শক্তি শুধু নারীগে সমান ভাগ দিবাসা নহয় কিন্তু উমগে কর্তৃত্ব বা প্রধিকার দিবা কথা হয়। নারী যখন নেতৃত্ব দেয় ওরা মাত্র বাধা সা না ভাঙায় কিন্তু দুসরালা জনেও নতুন পথ তৈরি করে বা নতুন পথ দেখায়। পাঁচ নম্বর নি হলে সমাজ গুলল ভাব ধারণা যদি কয় আমরা মাইন্ডসেট গুলাকে পরিবর্তন করাবা বা আনিবা লাগিব। পুরো পরিবর্তন মাত্র আইন ঠিকই না পায়, কিন্তু মন গুলল বা সমাজলা ভাবনা গুলাকে বদল হলে হে হয়। সমাজ গুলল নারীর প্রতি চিন্তা বা ভাব ধারণা গুলো বদলিব লাগিব। সমাজ হুবক নিয়ে সমান আর সম্মান দিয়ে

0: উমগে শিক্ষা প্রদান করালা জনে সুযোগ দেয়। এই উদ্যোগ মন গেলগে নারী মূল্য সুরক্ষা আর উমগে ভালা শিক্ষা দিবালা জনে জোর দেয়। দুই নম্বরে আছে মহিলা শক্তি কেন্দ্র। ইদা আরো একরা গুরুত্বপূর্ণ উদ্যোগ, বিশেষভাবে গ্রাম অঞ্চল নারী গুলাল জনে হয়। ইদা গ্রাম স্থনীকে নারী গুলাকে সাহায্য চেতনা আরো সুযোগ দেয়, যাতে ওরা সরকার লা প্রকল্প যুগলা কয় স্কিমস জানিয়ে নিবা গে পায়, আরো গ্রহণ করবা পায়, নিজের বিদ্যা বুদ্ধি গুলাকে বাড়াবা পায়, আরো নিজেই অর্থনৈতিকভাবে স্বাধীন হবা পায়। এই কেন্দ্রগুলো নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা আর নিরাপদাগুলো জানিয়ে স্বাস্থ্য চেতনতা বাড়ায়। তিন নম্বরে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ইদে একরা হুরু টেকা বা মূল্য জমা থোয়া উদ্যোগ হয়। আমরা ভারত সরকার দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগলা ভিতর নিয়ে শুরু করা হয়েছে। এই উদ্যোগ বা আরা বিশেষভাবে ময় হাপাল গুলাল জনে বানাছে। মাতা পিতা নিজের সন্তান যদি 10 বছর বয়স লা কম হয়, তাহলে এগরা খাতা বা অ্যাকাউন্ট খুলব পাব। ওরা উদনি অল্প অল্প পরিমাণ নিয়ে টেকা জমা করিব পাব, আর এই জমা থাকা মূল্য রায় ভবিষ্যৎ নিয়ে উমল সাবালা শিক্ষা লা জনে উপকারী হব। চার নম্বরে আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই উদ্যোগলা মাধ্যমতে নারী গুলাল জন্যে বিনামূল্য ফ্রি LPG গ্যাস দিবা হয়, বিশেষকে যেই নাকি গরিব পরিবার থেকে হয়। এই উদ্যোগরা নারী গুলাল যাতে সময় বাসে আর ওরা এই সময়ের আলাদাভাবে কাম নি উপয়োগ করবা পায় জন্য সরকার সুযোগ বানাছে। পাঁচ নম্বরে হলে মুদ্রা যোজনা। ইদে একরা গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়, যুদা একরা হুরু ব্যবসা বা বিজনেস গুলাগে সাহায্য করবাগে বানাছে। ইদে মন গুলাগে কর্জা বা লোন দেয়, যাই নিজের ব্যবসা শুরু করবা চায় অথবা নিজের ব্যবসা থাকার আগে ডাঙর বানাবা চায়। বিশেষকে ওই মন গুলাগে দেয়, যাই নাকি ব্যাংক থেকে লোন নিবা না পায়। এই উদ্যোগলা মুখ্য কারণরা হলো মন গুলাগে নিজের কাম নিজেই শুরু করবাগে সুযোগ দিবা হয়। ছয় নম্বরে আছে নারী শক্তি পুরস্কার। এটা ভারত সরকার লা এগরা সম্মান পুরস্কার দিবা উদ্যোগ হয়। যেই নারী বিভিন্ন ক্ষেত্র নিয়ে সফল হুসে বা সমাজ নিয়ে ভালা প্রভাব আনিছে, উমগে বিশেষ রূপে পুরস্কার দিবা হয়। প্রত্যেক বছর আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উমেন্স ডে নিকে এই পুরস্কার দিবসরা পাতে আর পুরস্কার দিবা হয়। এই ছয়রা উদ্যোগলা বাদেও আরো মেলা সরকারলা উদ্যোগ শুরু করা আছে, জিঙ্কা কি মহিলা কিষাণ সশক্তিকরণ প্রয়োজনা, রাষ্ট্রীয় মহিলা কোষ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, লাখপতি দিদি স্কিমস ইত্যাদি। কিন্তু সময়ের অভাব জনে সবগুলাকে আলোচনা করিবা সম্ভব নহব। এই বিষয়ে বহুত কোবা লাগা আছে যদিও এলা মই শেষত ইদেই কোবা চাই সবাগন কি নারী শক্তিকরণ কেবল নারী লস কল্যাণ লা নহয়, এই বিষয় সবালা মুক্ত বা ভালালা জনে হয়। এই বিষয় এগরা ন্যায় সমানতা আর মন ল সমানতালা কথা হয়। মোলা প্রিয় ভাই বন্ধুগুলো, আয় আমি মিলিয়ে এগরা সমাজ তুলি উঠং, যুদানি প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে জীবন যাপন করিব পায়, সপন দেখিব পায় আর সফলতা অর্জন করিব পায়। ধন্যবাদ।
1: আপনিগুলো ইলাই লাই কথিকা শুনিব পালি শ্রীমতী মামঞ্জলি হাজংলা আওয়াজ নাকি মহিলা সবলীকরণের বিষয়ে সুন্দর কথিকারা এবার আকবরব নিলে শিল্পী বঙ্গিম হাজংলা পরিবেশন করা স্বর্জিত আধুনিক গান কথারা হলে রঙিলা চুঙিলা কাপড় পিনে দুর্গাপুজো সাবজায় হাজি সেনা নে হাজেকে আগ ভাই পাঁচ ভাই চায়।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুল, আজি অনুষ্ঠান লাশেষ গান আপনি শুনিও পালি শিল্পী বঙ্কিম হাজংলা আওয়াজ নিকি গান। এই গান লগতে অনুষ্ঠান গাছলা সময় আজি গে দিতে শেষ হইলে আপনি দিন শুভ হোক মঙ্গলময় হোক এই কামনা লগতে এই অনুষ্ঠান তখন আজিকে মই দিতে বিদায় নিলি দণ্ডবোধ।